0: ก็โอเคดิเปโลกเชนโซนาดิบิดเรตเปลอนซาเรนเซเลชวาโลลูโฮนาฮานาตาลาตานะตาคาลควานะตาโกนาฮานาอุเกตาลังกอกอปานะเลโอนาไอไชวีนีตาลาบุคกอกโฮริเคมาเมเลเคทซีโดนาฮันตะฮุเยซาลารังอันนีตาคากะตบันทูนซาลากะสิตาบุนอลาเซลาฮาอุบิดิดิโคโลตเตนาเซติง
1: บอนเตติบาโซเตลันซาบาลิเตมเบยลามู
0: Hantle ba mme wa
1: ka. Ah, bo tete ba no ke ba rata le gato.
0: Ba ntse ba le teng, ha ba teng go. Go go ba no ka mpotsa taba tsa mo setting wa ka bosibisi. Ne ka thaba. Ne ka thaba ha olu. Go re re ke tle go bontse re bile re na le se seng so thung ya mothers. Ha o ka kopana le young mothers ke banana ba gona ba banyanyana ba bileng le bana. O go go rata go go tlo ka tlo so satse dinana go ya kae. Ke se ke thabile ke go kwa se ke breaka ke bolala taba tsa ka gore nna o re etse ntse ka ke metsa itutse.
1: A le nna ke le wena nka breaka mme. Go re ke a u tlisisa na o breaka ba ha ke le wena nka breaka.
0: A le ke se ke tswa bua taba tsa ka ke sa ipisa ntse di ntsika matong a ke sa sa di yona ntse.
1: A ka nete tshwamo ke ba ke nsang o sebeditse tse mmetsa di hle. Ke a le bua le ga tola ka o fikela na go nyetla modimo a re bolokele wena ge le bua le monyetle o na hle o le nga ga gere. Hela mmetsa di hle ba sotho ba ntse ba o hloka. Ya ba ha o shebe kwana le kwana wa tata mala fela ngwana na mosotho re ya leboga modimo o ruise molemo o sa feleng
0: ke a leboga mosotho a Jesu ke a leboga le wena ntate di eketseng
1: fela o jole o tsamaya ile o so re ga dino we
0: ga dino we ga dino we ga dino we ga dino we ke lebohile ke a leboga
1: bona he ho bile monate ho ba lwena lena ne o le loholo la tseba e ka ace ka jeno mo ka kotlo ho re ne re ithuta le hona ho tshwara jwalo bohlokwa ba ho bua phatlalatsa ka boemo ba ha re sentse re re fela nna ho fumana monyetla bua e jale e fang kgedi ena ya bophelo bo bo ba kopana hloko ya HIV and AIDS ya sentse nga re hle o tlobele bo mabedi bo monate ba manane wa mangata ho latela a sena se ya le moya ke ntete di eketseng ke meja e di kwa paka ho mama hetla e le sehlelo tla sa mahapi ke ruwa fela ka lentswe le phepa ke re ga dino we ga di ferefere ke nata mo ferefere ke bona
2: ba mo futsana
1: ba tla Jesu a sa fumaneha

0: จริงจริงนะค่ะฉะนั้นนูบาราดีจะเขาอีตาแต่มาหน้าเนี่ยลำดับมูลนัวบาลีอ่ะบาราบาลาจีอันอัตราบังการแต่ลำบุญบุตรมาอุสนาเลยเขาอีบังการิมนั่นดิอินโดนีเซียดิฟิตายิบุกโจราวันเซเรบาราบาลีตุเกนดัดเขาก็ควรดูอินโดเยบาราบาลาบาบัตไดบัตไดกูเกน่า
1: โอ้บัตไดกันอะไร
0: เออเฮ้ยเอาจุดฟังมาเอาจุดอะไรกันมาจ้ะแล้วยิ่งมุ่งมุ่งไปหาผมแล้วจะติดตามคนอะไรอะไรอะไรนี่กูดึงดึงดึงได้ยังเอาคุณยังว่าจะติดตามมาหัวลูกมาหัวลูกแม่อะไรจะเล่นที่มึงมึงมึงดึงกันตรงกันมึงอะไรดึงกันเชื่อตัวมึงอุตส่าห์ดิสิบจีอุตส่าห์อุตส่าห์กันอยู่อะไรกันดึงใจดิสิบจีนี่จะได้กันตั้งหาดึงใจจะได้เท่าอ่าบาราบาราทุ่มพัชเช่น
1: yola dikolo man le teng ho thwe tsatsi le itseng le ba fe bokana holo holo re kwa in in
0: e bo a ye ye ga ye ye guru ke fa ke e wa sa ga e bi di re ke ye guru
1: ha ye skolo le fu ngwana ngwana o thwe after skolo man mo hlomo nya kopangwa ho tla re kwa di dijo tsere kwa mohla dikolo dikwalwang jalo jalo
0: e lo wa ndumela yo ba ba sinya ba sinji mbara ba jona na le ga le ba ba mbara ka lo
1: o mohle mong ka dikolo tse re ba isang ho tsona
0: ei ga no tla ba ho mo di jela de ba fwa fu ya go kola ba tsang to tsenga da ba yi ga ni ba mo imi me le bua le mo ba ba mo di da ka tsaka ba e ntse ke bona bo go ba ba o di mo ba mo lantu
1: o le na o ba go go ne na ga di fono tse
0: e wa go bona ndo mo nga go nga mo ba la ke ba du tin di ga tse ha o ga ya go ga ya mo ra go na ba mo shi ga ta wi tsa la a se a a a la pa sukuru ma o fa se ba la ta ka pula ba ba ndete ba bona
1: mhm
0: ha o sra fu wala a mo la le mo ro mo ba le la ga jo e ai kira ji se si pu mo ndi ga na wa de wa ri bugu ndi ga no duwa kukula mo ba ra ala ni ba duwa kha ba ndi no pa ha ndi ma yi gi di ga yo yi ba so ya no ko ze ya lo ze kukula de ze kukula ndi di jwa ga
1: hmm
0: a ko ndi ze la ya ba ra ala ala ba ma mo mo no se ba ga ga ngala me kukula na ni ba tsapa si ko ze na ma di ga ga la kuwa ku te ile no ka ba la ala ala sa tsira o fo o ze di ga ze go ha o feri feri fo ni tsela ho ha ba la ba go dira di ka se tsoga hantle se se go le se so tundi tse ni tse tsang go ha bona bo go ba go di mba ndo ja le bo a enda be se ke buile go di ding empa ho mara tla tsela e se la se dira ra e mo ka tswa jera go jera e mo nga ne ho mara ho lwa thank
1: you mna
0: ke ta mai ye
1: thank you mna elish mme tso re a ge bile jwa lo horeng ya ya bobedi mamedi ke la bohlano la mabenkele re tlo fetela mabenkeleng ho re nyane ya bogago o khotshile ka mo khotshile ka mona ka o plus 266 Hello to her.
2: Come not all come ahead.
1: Go fella.
2: It's a one of a who. That is for a long one. Hale, hale. Bana. Unusa babu ni longa ba jol. Honetina. Se se re ba suthela le ka tlu.
1: Hmm.
2: Sale. Se re ba suthela tete, re ba fa se baka. Hana mwana e o haise. Mona. A se na mosadi. O ba suthela ka mabaka a feng. Hamang. Abo ntate ko re date ke tisa ke bona ba ntse ba itshinyetsa bona bana bana ba gona ha go tlo suthela bana e le ba fa phapusi